ওয়াসিক কসন লেঙ্গিং গদলা মতাম জিকেন দাদান জুকসি করা ইয়া গ্যা ইনালা সেম সামথিং কে টোন মা কোবাং দা শাবা না গোয়া সোসু লিক অঙ্ক কোসু সোতা মা পারকম দে কোসু জেসা নাসা তা জেসা নাসা হিসা সো হিজি তলা গুম দা পারা পামা থেরো দুকসা সো নাম পুগলে গে কারকু সেরবা তা কুন জে দেবা না দা কোসু গদলা দো মা সা লঙ্গের কে রিবালা দান চো গে তাম বুকে নিন দাম তে তোবে গে কাবা নিদা দে তো ছেন বতলালা দাদা লগ ইউ তোমালা ইউ বাতে তোস ফোন জার বলা তো ফোনস ন বতা আম মি কে তোন দ বে কে দে তো সো সো দে ছেন গে গো নে ইউ বে জে কাবলা সোম নে কাদার জা গে কে ও নে জা সরম চা গন জার বরা দে কে ও নে রিফাইনিং টবলা গর্কিং গে গো নে ন ন সা টলো মে বার কে তো কে সেলাম জা মরাম নাম দে কে নিউ টপ কা আলম দি বে তে জে কে তো তো ছেন বং গা দাদা তে ইয়ে লা ফোনস ম কে তোন দলা ইয়ে ইয়ো ইয়ো লা জি ইয়ো ইয়ো ই লা জি বা তুম দি কে ইয়ে ইয়ো কে সোম তে থাবা কম দা তে জে তেন টপ তলা দাদা তে হ্যা তেনে তেজান তুম ঠিক জি থাকে এ ঠিক স্বর্গে কে রমা সে বোকে থাকা নিদান্তে ও থাই যা তেজান তুম চি সের বাতে মুখ যাকে ইউডু খে ইথম দাদার সোলা থেমনে হ্যাঁ না হু ফোম কে দেলে ইফান দাদার ইউ বাতে হর সঙ্গে কে না সু লাপ তেবে তা সাকসে রেবে তরম দা লোডা সাকলা করবে না দাদা দাদা লেলে কোনে সাকদু তাজা আজম গোপ কাকে মেং তাকি দোনা হাবে তেনে সেরবো খলা আজম গোপ তা কাদার রেন জানলা নিমান তুম চি Don't come in like that, like a doma said, make it. Need some dick, they talked. You don't talk past some dick, need a corner. Don't talk in the garden, cut down Zaka, you do. They want some dick, that was a bottle, answer a tommy. TJ, say Tomboka top. Gimon cut down one can two tombaker, two pala baker, git on tantine. Don't come naked, git lane. That's a lag at doma, the shoot mugova. Don't come naked, git some lacon, babe. Two pala baker, git on tantine. Don't come naked, git lane. That's a lag at doma, the shoot mugova. Don't come naked, git some lacon, babe. Dambuke, make a dara la corking gondola, de totala, making gondan ape. Chucky surjake, lipsin to jake, tarring dock or corva said about the steady senna. Targo pema honey, nahanga tabiki, jingom saka targute. Beme roo tabuka, tongiva tabuka, shunsung lebe copa, jerking jagona. Tene, make something jagona, toso comica tangula, molam cartamandola, dampa jabeke, two la step did. Molam dampa conga tabjamdola, totom du massive, sorgam massam gondola, chupon. লেখ চপন জাকে চালু জারবত হরকে সসে রবি তাম জিকে মেশিন নাম জিকে জিতো নাম কালি দাপাকে মেতো পেলাতে দাজা